মাত পিতা পাই সুত বন্ধত আর সুন গৃহ কিনার রাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আদ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহু নানক পজ রাম নাম নিত যাতে হোত উদার দেবদারি মেলা নামা।